রেকর্ডিং ইঞ্জিনিয়ার কিরণ বাং, সম্পাদন সহায়ক কাজল ভদরগে, প্রস্তুতকর্তা সুবের খান।